নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে সারদা মায়ের এই উক্তিটি, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। সারদা মায়ের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান।

সুপ্রিয় শ্রোতা, আজ বাংলা অনুষ্ঠানে ফিরে দেখার আসরে আপনারা শুনবেন একটি সাক্ষাৎকার ও সঙ্গে থাকছে কিছু আধুনিক গান। তবে তার আগে আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর।

তবে তার আগে আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাবার সতর্কবার্তা জানানো হয়েছে। এখন শুনুন জলযান চলাচল সম্পর্কিত খবর। এমভি বারাটাং আগামীকাল 24 তারিখ রবিবার সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল 24 তারিখ রবিবার সকাল 6টা 15 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি জলিবয় আগামীকাল 24 তারিখ রবিবার সকাল 6টা 15 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল 24 তারিখ রবিবার দুপুর 11টায় শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজদ্বীপ যাবে। স্বরাজদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর 2:30 শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল 24 তারিখ রবিবার দুপুর 11:30 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 2টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ যাবে। শহীদ দ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল 3:30 শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি স্টেট আইল্যান্ড আগামীকাল 24 তারিখ রবিবার দুপুর 2:30 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে বিকেল 4:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল 24 তারিখ রবিবার সন্ধে 5টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 25 তারিখ রবিবার সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি সিন্ধু আগামীকাল 24 তারিখ রবিবার সকাল 8:00 শ্রীবিজয়পুরম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে রাত 9টায় লিটিল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। শেষ হল আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। এখন শুনুন প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে দু চার কথা। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা হলো একটি সরকারি প্রকল্প যার লক্ষ্য হলো ভারতের পরিবারগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 ফেব্রুয়ারি 2024 সালে চালু করেছিলেন। এই প্রকল্পের আওতায় পরিবারগুলিকে তাদের ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি সৌর প্যানেলের খরচের 40% পর্যন্ত কভার করবে। এই প্রকল্পটি ভারত জুড়ে 1 কোটি পরিবারকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। অনুমান করা হয় যে এই প্রকল্পটি সরকারের বিদ্যুৎ খরচে প্রতি বছর 75,000 কোটি টাকা সাশ্রয় করবে। অফিসিয়াল পোর্টাল পিএম সূর্যঘর .gov.in এর মাধ্যমে অনলাইনে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার জন্য আবেদন করা যেতে পারে।

0: Finance options. Toyota Hyryder, your stylish SUV for every journey. Prince Toyota, Gyarachanma and Diglipur. Let's move ahead with Toyota.
1: এবারে শ্রদ্ধাভাজনে সু অনুষ্ঠান ফিরে দেখা। এই অনুষ্ঠানে আজকের অতিথি বঙ্কিমচন্দ্র ঢালী, ওনার সঙ্গে কথা বলছেন আমাদেরই বন্ধু মৃত্যুঞ্জয় রায়।
2: শ্রোতা বন্ধুরা, শ্রদ্ধাভাজনে সু অনুষ্ঠানে আজ আমরা এক অতিথিকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলবো, জানবো ওনার বাল্য জীবন থেকে বেড়ে ওঠা এবং চাকরি জীবন এবং সবশেষে রিটায়ারমেন্টের পর কেমন আছেন, সব খবর আ খবর। তাহলে শুরু করা যাক।
3: বলো আপনার নাম। বলুন।
4: বঙ্কিমচন্দ্র ঢালী।
3: আপনি কোথায় থাকেন?
4: আমি মিথিলে, রঙ্গতে মিথিলে থাকি।
3: তো আপনি এখানে কতদিন আছেন?
4: আমি মিথিলে এসেছি এই 8 বছর। তার আগে আমার আদি বাসস্থান বলতে বাংলাদেশ থেকে এসে আন্দামানের, মধ্য আন্দামানের শান্তনু গ্রামে আমরা মানে সেটেলড হয়েছিলাম। তো সেখান থেকেই পড়াশোনা শুরু, ছোটোবেলায় এসেছি 1954 সালে। সেখানে পড়াশোনা করে তারপরে চাকরিতে 1969 সালে আমি চাকরিতে ঢুকি।
3: আচ্ছা, তো আপনার চাকরি জীবনের প্রথম পোস্টিং কোথায় হলো?
4: নীল আইল্যান্ডে। তখন নীল আইল্যান্ডে একটাই স্কুল ছিল, দুটোই গ্রাম ছিল, ওই 1 নম্বর আর 2 নম্বর। তারপরে আস্তে আস্তে সেটেলমেন্ট ওখানে বাড়ে, জমি জমা কাটাই করে লোক বসতি হয়। পরে আরো সিনিয়র প্রাইমারি স্কুলটা এখন সিনিয়র সেকেন্ডারি হয়ে গেছে।
3: আচ্ছা, তা এরপরে আপনি কোথায় কোথায় গিয়েছেন সে ব্যাপারে বলবেন, আপনার এক্সপিরিয়েন্স মানে কোথায় আপনার কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগলো এই ব্যাপারে বলুন।
4: আমি নীল আইল্যান্ডে 1 বছর থাকার পরে রঙ্গতে আসি, রঙ্গতেও 1 বছর ছিলাম। তারপরে কদমতলা যাই, কদমতলার থেকে 1972 সালে আমি ট্রেনিংয়ে যাই পোর্টব্লেয়ারে, 10 মাসের ট্রেনিং ছিল। 10 মাস ট্রেনিংয়ের পরে আমি আবার কদমতলায় ফেরত আসি। ওখানে 72 সাল থেকে 78 সাল পর্যন্ত কদমতলায় থাকি। সেখান থেকে আমি আমার ট্রান্সফার হয় ডিগলিপুর হাতি লেভেলে, খুব দুর্গম জায়গা ছিল তখনকার দিনে 78-এ। সেইখানে 1.5 বছর থাকি, আবার কদমতলা ফিরে আসি। কদমতলায় এসে দীর্ঘদিন থাকি। তারপর 1995 সালে আমার ট্রান্সফার হয় হাটবেতে, কৃষ্ণনালা বলে ডালডা প্ল্যান্টেশনের ভিতরে একটা স্কুল, মিডল স্কুল, সেখানে আমি থাকি 8 বছর। 2002-তে আমি পোর্টব্লেয়ারে আসি ডিগনাবাদ স্কুলে, ওখানে 1 বছর থাকার পরে ওখান থেকে আবার আমাকে স্কুল লাইন স্কুলে দেয়, ওখানে থাকি 4 বছর। সেখান থেকে প্রমোশন নিয়ে চলে যাই ডিগলিপুর দুর্গাপুরে এরিয়েলবের কাছে, ওখানে 3 বছর থাকি। ওখান থেকে ট্রান্সফার হয় পঞ্চবটি রঙ্গতের কাছেই, সেখানে 1 বছর থাকার পরে তখন আমি রিটায়ার হওয়ার মুখে আমাকে আবার আমার বাড়ির কাছে মানে মিথিলায় যেখানে আমি এখন সেটেলড, ওর কাছেই একটা স্কুল আছে সবরি, ওখানে আসি, 1 বছর থাকি। তারপর 2010-এ আগস্ট মাসে আমি রিটায়ার করি।
3: তো আপনার এই দীর্ঘ যাত্রায় কোথায় কোন জায়গাটা আপনার, কোন আইল্যান্ড এবং কোন জায়গার পরিবেশটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে?
4: আমার সবচেয়ে ভালো লেগেছে হাটবে, কৃষ্ণনালায় ছিলাম 8 বছর ছিলাম, খুব ভালো ছিলাম এবং জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল। চাকরি করেও খুব আরাম পেয়েছি, লোকজনের সঙ্গে মিশেও আরাম পেয়েছি, সব দিক দিয়ে ভালোই ছিল ওখানে জায়গাটা। মোটামুটি আমার চাকরি জীবনের সবচেয়ে ভালো জায়গা হাটবে।
3: আর সব থেকে দুর্গম যেটি বললেন আপনি ওই হাতি লেভেল, মানে ওটাই কি সব থেকে মানে কঠিন মনে হয়েছিল আপনার কাছে, না আরো কোনো জায়গা আছে?
4: না, সবচেয়ে কঠিন মনে হয়েছিল আমার ওই হাতি লেভেলই, কারণ আমি যখন যাই সে এক মানে স্মরণীয় দিন বলা যেতে পারে। আমি যেদিনকে যাই সে ডিগলিপুর বাজার থেকে লক্ষ্মীপুর পর্যন্ত বাসে যাই, সেখান থেকে হাঁটা শুরু করি, তখন বেলা হবে এই 10:30-11:30 এরকম, বেশ কিছু লোক ছিল আমার সঙ্গে। আমরা 15-20 মিনিট হাঁটার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আমার কাছে এক ব্যাগ আর একটা ছাতা ছিল, সেই হাঁটতে থাকি। আস্তে আস্তে দেখলাম লোক কমতে কমতে এক সময় আসলো, আমার সঙ্গে 2টি ছেলে ছিল, সেই ছেলে দুটি এক সময় একটা নালার কাছে এসে, নালাটা ফুল মানে জমিতেও জল নালায়ও জল, কোথায় নালা বোঝা যায় না, ওরা বললো যে এইখানে

0: সামনে এটা নালা, তো আমরা আর আগে যাব না, কিন্তু আমাকে সেদিন যেতেই হবে, কারণ আমাকে ওই দিন গিয়ে ডিউটি রিপোর্ট করতে হবে। আমি এরকম পজিশনেই ছিলাম, সেই তখন একা একা রাস্তা চিনি না, কোনো দিন যাইনি। ওরা একটু ডাইরেকশন দিল যে এইভাবে যান, আপনি যেতে পারবেন। তো সেই নালা আমি সাঁতরে পার হই, পরে জানলাম ওই নালায় কুমির ছিল, তো তখন তো জানি না। গিয়ে উঠলাম, একটা স্কুল ঘর দেখলাম, সেইখানে গিয়ে দেখি একজন মাস্টারমশাই বসে আছেন। তখন ওই প্রায় 3:30-4 হয়ে গেছে। তো উনি খুব যত্ন করলেন, তামিলিয়ান ছিলেন ভদ্রলোক, আমাকে খুব যত্ন করে খেতে দিলেন। খেয়ে আমি বললাম যে আমাকে আজকেই যেতে হবে, এই রাত্রেই, মানে যে ইনচার্জ আছে তাকে ডেকে আমার ডিউটি রিপোর্ট তাকে এক্সপেক্ট করাবো আর কি। সে ডাইরেকশন দিল, বলল যে এই বৃষ্টিতে তো আমি যেতে পারবো না, তো আপনি এইভাবে যান। তো একা একা হাঁটতে শুরু করলাম জঙ্গলের মধ্যে দিয়ে, স্বরাজগ্রাম পৌঁছে স্বরাজগ্রাম স্কুলে গিয়ে আমি যার রিলিভার তাকে পেয়ে গেলাম। তখন প্রায় 6:30-7 হবে টাইম। তো ওইখান থেকে আমরা আবার, আরও কয়েকজন ছিল সঙ্গী সাথী, তাদের নিয়ে হাঁটতে শুরু করলাম। রাত 11টা নাগাদ আমার স্কুলের ইনচার্জের বাড়িতে গিয়ে পৌঁছলাম। কোথা দিয়ে গেছি জানি না। যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছলাম, ডাকাডাকির পরে তারা ঘুম থেকে উঠে সেই কেরোসিনে, তখন তো ইলেকট্রিসিটি নেই, কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে দিল। দেখি আমার সারা গায়ে জোক, কত জোক বলতে পারবো না, মানে সব ওই দলা দলা পাকিয়ে গেছে সারা শরীরে। সেই লবণ দিল, সেই লবণ দিয়ে সারা গা ডোলে সেইগুলো ফেললাম, জামা কাপড় তো রক্তে লাল হয়ে গেল। তার সঙ্গে কথাবার্তা বলে ওই রাত্রে আমার বললো যে ঠিক আছে, আপনার আজকেই আমি অ্যাকসেপ্ট করলাম, তো অ্যাপ্লিকেশন আপনি কালকে দিন, আজকের থেকে ডিউটি রিপোর্ট করবেন, কারণ কাল থেকে দুর্গাপুজোর ছুটি হচ্ছে, সুতরাং কালকে ডিউটি রিপোর্ট করা যাবে না। তো এইভাবে কথাবার্তা বলে পাশের বাড়িতে, ওখান থেকে, পাশের বাড়ি বলতে আধা কিলোমিটার দূরে, আমার সঙ্গে ছিল যে স্বরাজগ্রাম থেকে যে বদলোক এসছে, যার রিলিভার আমি, সে যে বাড়ি থাকে সেই বাড়িতে আমাকে নিয়ে গেল। সেই রাত্রে রান্নাবান্না হলো, খেতে খেতে আমাদের প্রায় 4:30-5 প্রায় বেজে গেল। খেয়ে দিয়ে আবার সকালবেলা সেই ভিজা জামাকাপড় পরে ডিগলিপুরে ব্যাক, দুর্গাপুজোর 10 দিন ছুটি। তারপরে আসা যাওয়া ওই সেই 35 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে। যখন ওই স্কুলে থাকাকালীন, স্কুলের পাশেই আমাকে একটা পাতার ঝুপড়ি গ্রামের লোক বেঁধে দেয়, স্কুলটা একটা পাতার ঝুপড়ি ছিল, আমি সেইখানে থাকি। রাত্রে হাতির ভয়, জঙ্গলি হাতি ছিল হাতি লেভেলে, যার জন্য জায়গার নাম হাতি লেভেল, জঙ্গলি শুয়োর, তারপরে সাপ প্রচুর পরিমাণে। তো এর মধ্যে আমি 1.5 বছর ওখানে কাটিয়েছি, তারপর ওখান থেকে আবার আমি কদমতলায় ট্রান্সফার হয়ে আসছি। তো আমার জীবনের সবচেয়ে কঠিন জায়গা ওটি ছিল।
1: সত্যি সাংঘাতিক অভিজ্ঞতা, মানে এরকম অভিজ্ঞতার মধ্যে শিক্ষকতা করা মানে খুবই কষ্টসাধ্য অবশ্যই বলতে হবে, এবং মনে জোর না থাকলে এটা করা যায় না, এটাই সবথেকে বড় কথা। তো আপনি এখন রিটায়ার করেছেন, আপনি একজন শিক্ষক, তো আপনার ছোট, মানে যারা ছোট ছোট বাচ্চারা আপনাদের কাছে, আপনার কাছে এসেছে, আপনি পড়িয়েছেন, তো এখন অনেক বড় হয়ে গেছে তারা, তা তাদের সঙ্গে আপনার দেখা হয় নিশ্চয়ই, তো কেমন লাগে তখন?
0: আমার খুব ভালোই লাগে, কারণ সবচেয়ে মানে আমার যে অ্যাচিভমেন্ট, যা আমি নিলে, যখন ফার্স্ট পোস্টিং আমার নিলে হয়, তো যারা আমার কাছে পড়েছে, একজন হচ্ছে সুসেন মল্লিক, মানে প্রায় সবাই জানে, এখন বর্তমান রঙ্গতের ডিও, ওকে আমি ক্লাস 2 থেকে পড়িয়েছি নীল আইল্যান্ডে, তো এখনও দেখা হলে সে যথেষ্ট তার শিক্ষক হিসাবে আমাকে শ্রদ্ধা করে, আমি মানে আমার খুবই ভালো লাগে তখন। তারপরে নীল আইল্যান্ডের আরও অনেক স্টুডেন্ট ছিল, যাদের ওই 1-এ, 2-তে, 3-তে পড়িয়েছি, তারা এখন অনেকেই টিচার, আমার পড়ানো অনেক ছাত্র তারাও রিটায়ার করে গেছে, খুবই ভালো লাগে ওদের সঙ্গে যখন দেখা হয়। তারা তখন আমার চাকুরি অবস্থায় তারা যে সম্মান আমাকে দিত, এখনও তারা সেই সম্মান দেয়, যেটা আমার খুবই মানে গর্বের বিষয়।
1: তো আপনি এখন রিটায়ার্ড, তা আপনার কেমন লাগছে চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর, কেমন এখন কাটাচ্ছেন?
0: এখন তো মানে বয়স হয়েছে, শরীরে নানান রোগ ঢুকে গেছে, তো বাড়িতেই থাকি, বাড়ির টুকটাক কাজকর্ম করি, হাঁটাচলা করি, আর গ্রামের আশেপাশে ছেলেমেয়েদের নিয়ে বিকালবেলা বসে গল্প গুজব করা, বা তাদের কিছু সৎ উপদেশ দেওয়া, যাতে তাদের লাইফটা ভবিষ্যতে ভালো হয়, যারা মানে পড়াশোনা মানে করতে পারেনি এখন কাজকর্ম করে, তাদের নিয়েও অনেক সময় বসে তাদের সুযোগ সুবিধার গল্প টল্প করি, মোটামুটি এইভাবে আমার সময়টা কেটে যাচ্ছে।
1: খুবই ভালো। তো আপনার ভবিষ্যতে আর কি ইচ্ছা আছে, কোথাও ঘুরতে যাওয়ার বা তেমন?
0: হ্যাঁ, ঘুরতে যাওয়ার আমার একটা শখ সব দিনেরই ছিল, আমি

0: মানে সামার ভ্যাকেশনে প্রায়ই ঘুরতে যেতাম আন্দামানের প্রায় জায়গায়। আমার ঘোরা হয়ে গেছে, শুধু ক্যাম্বেল বেটা বাদ দিয়ে বাকি সব জায়গায় আমি আন্দামানে ঘুরেছি। আর মেইনল্যান্ডে গিয়ে বহু জায়গা ঘুরেছি, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আমার প্রায় সব ঘোরা হয়ে গেছে। লাস্ট 2013 থেকে বাংলাদেশে গিয়েছিলাম, আমাদের আদি বাড়ি মানে বাপ ঠাকুরদার বাড়ি যেখানে, সেখানে আত্মীয় স্বজন এখনো আছে। 2014 একবার গিয়েছিলাম, তারপর নৈনিতালে আমাদের আত্মীয় স্বজন আছে, সেখানেও আমি গেছি। ওই সময় পেলেই আর কি বেরোই, ঘুরে আসি, তাদের সঙ্গে দেখা টাকা করি, ভালো লাগে।
1: খুবই ভালো। তো আপনার কাছে সবশেষ যেটা জানতে চাইবো, আপনি আজকের যুব সমাজকে মানে ছাত্র সমাজকে কি বলতে চান?
0: ছাত্র সমাজকে আমি বলতে চাই, ছাত্র সমাজের প্রধান দায়িত্ব হচ্ছে যে তাদের কর্তব্য যেটা, সেটা যাতে সে সম্পূর্ণভাবে করতে পারে, ফুলফিল করতে পারে, সেই দিকে নজর রাখা। এবং সঙ্গে সঙ্গে ছাত্র সমাজের গার্জিয়ানদেরও আমার একটা বলার আছে যে যারা পড়াশোনা করছে, জোর করে তাদের উপরে যেন কোনো কিছু চাপিয়ে না দেওয়া হয়, তারা যেন তাদের ইচ্ছা মতো যা পড়তে চায় তাকে সেই দিকে এগিয়ে দেওয়া, তাকে সাহায্য করা, যাতে তার ভবিষ্যৎটা খুব ভালো হবে। জোর করে কিছু চাপালে তাতে অনেক সময় বিঘ্ন ঘটে, ফল বিপরীত পাওয়া যায়। তাই আমি বলবো যে তারা যা চায় তাদের ভালো পথ দেখে সেই দিকে এগিয়ে দেওয়া, সাহায্য করা।
1: খুব ভালো। মানে জোর করে কারোর উপর কোনো জিনিসই দেওয়া যায় না, সেটা ঠিক কথা। যেদিকে যার বেশি ইন্টারেস্ট সেই দিকটাই বেশি দেখা উচিত। তো আপনার উপদেশটা আশা করি আমাদের শ্রোতারা অবশ্যই শুনেছেন, এবং তাদের নিশ্চয়ই তারা একটা কিছু ভেবে দেখবেন যে কিভাবে তার নিজেদের ছেলে মেয়েদের কিভাবে সেই পথে নিয়ে যাওয়া যায়। আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আপনার মতামত সব জানিয়েছেন, আপনার অভিজ্ঞতা সব জানিয়েছেন। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শুনছিলেন শ্রদ্ধাভাজনেশু অনুষ্ঠান ফিরে দেখা। আজকের অতিথি ছিলেন বঙ্কিমচন্দ্র ঢালী, ওনার সঙ্গে কথা বলছিলেন আমাদেরই বন্ধু মৃত্যুঞ্জয় রায়।

এই গানখানির সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে। নমস্কার।